Tan tan ba ya ke jinya da na ke benta ki nong tre bala ai kam shabar bat ki nong tre bala ai kontrak ki bat tre ha ke leng kita tenat preng kita nat bepher bepher bat ki bos nshar lembat haki karkhana lemba ka kin hon thmai jong ki lat jinya da ki bai dei bat ke jing thit mar na ke benta ki kin don tre kam na ke leng kata nat jong ka labor ka lapen tip ba ke ni ke jing thmu ka thmu ban pen ba ya ke jing siu tu lop ha ka por ka ba biang lembat ke jing no senyang na ke benta ke em lang ka salang ke jing ke kli ka ba khrau jong ki kontraktor bat ki nong pen tre kam ba kong san bat ki lat pen tre kam ki ba kham nya persya ya ke jing pen khen ya ki am tre kam কেনগে আকাশবাণী শিলং বলাম শফি খবর। কি রেউ লুনার কি বোমলা বান ইথু দুর কিলা পিঞ্জুলর ইয়াকে ওয়েই কাতম্পল হনুমান হাকথান গাড়ি খানা জং কংবা শিলং ডাকা বা তু ইয়াকি ব্লেধাও কি জিংডেং রূপা বা পিসা হাদিন বা কিলা পিন্ডু ইয়াক সিসি টিভি ক্যামেরা লাইয়াথু কি পুলিত হিনেন কসঙ্গি কেনে জিংজা কালা জা হিনেন কসঙ্গি হাপো উপোট উসাম জং লুম দিংজিরি পুলিশ স্টেশন লাপেন টিপ সু সু কি পুলেন কাতকুম কা ই জাহার বলা উজো দ উ রবি শর্মা কিতাই গুরুনার কিলা ইয় বনরুং সপো কা হনুমান মন্দির ডাকা বা পিনপাই ইয়াকে ওয়ে কে জিংখং কবদন শশিলিয়াং সুয়া বন খিনরা ইয়াকতে চাকা কতনাত এনিমেল হাজবেন্ডারি জং সরকার জেলা হা ক জিঙে ত্রেলং বট ক মার্সি ফর এনিমেলস ইন্ডিয়া কলাপনলং ইয়া ক টেকনিক্যাল সেশন হা কি রুকম আইবাম বট ক জিংভা জুমিয়াত জং কি মারাত হা ভোকেশনাল ট্রেনিং সেন্টার হা অপরশিলং কতকুম ক জিংথমু জং কনে ক প্রোগ্রাম ক লং বান পিনভা ইয়া কি রুকম রিসিয়াং দা কা বা পনং কাম ইয়া কি জুক টেকনোলজি কি বা মেনতাম কানে কচিং আই জিং হিকাই কা আই রু ইয়া কচিং হিকাই কি বাতবিত হা ক রুকম আই জিং বাম কাতকুম ক জুক সায়েন্স বা মেনতা ক বলং কাতকুম কি রুকম পিনিয়াত বালা আই জিং মুদ দা কা আই সি এ আর ন্যাশনাল রিসার্চ সেন্টার হা লোর কিসিয়াং হা কানে ক প্রোগ্রাম কি রিউ শম্ভাং কি লাকডৌ বা কুম কিনি কি রুকম কি লং বদন কাম বান পিন তিকনা ইয়া কা কত কখিয়া বাত ক জিং সিঙান জং কি মারার লারাখি ইয়াক সঙ্গি জং কিকমি নে মদসলি হাকলং কি বিনতা জং কপরথাই হিন নিন কসঙ্গি ইয়াক নি কসঙ্গি লাজুরাখি হাক সঙ্গি উবলে বা আর জং উবনাই জিম্মাং মানলা উসনাম বাট কনে কসঙ্গি কবুরমি কিকমি বাট কে ইথো ইয়াক জিং এ কজিং আইটি বা কজিং নো সঙ্গিয়াং জং কি শাকিলং ইয়াং বাট শাকা ইমলাং কসালাং হাজিলা গত নাগলন কনে কজিং রাখি লারাখি কপরাং হাবুন কিজিং এ সেং জং কনে কজিলা হাক পাবুন কিলং ইয়াং কিলাপন পাও ইয়াক জিং সঙ্গু বাট পলং রু ইয়াক জিং দুয়াই কপরাং না কবেনতা ক ভা কমিয়াত বাত কক কখিয়া জংবারো কিকমি উনেফু রিউ মেন্ট্রি রংবা কানে গজলা উলা আই খুবলে শবরো কিকমি বাত শাকিতু কি বশিম ইয়াক বিনতা কুম কখমি কসঙ্গি জং উলোপস নে ওয়ার্ল্ড লুপস দে লারাখে হা কপথেই হিনেন কসঙ্গি ইয়াক নে কসঙ্গি লারাখে বান পিন সঙ্গো সফাং জিংপাং লুপস কবদে জিংপাং গব জিলিউ বা বট কবখতা ইয়া কি মিলিয়ন মুদ কি ব্রিউ হা কলেন কপথেই লা বান কদৌ বা ক জিংপাং লুপস কামদন দাওয়াই কবা লা বান সুমা রেকা বট বুন সেন কখতা জুর ইয়া ক জিং ইম কবা মানলা কসঙ্গি কবা কফাং পেং জং কনে কজিং রাখি ইয়াক নি কসঙ্গি কৃপং জং উনি উসনাম কলং পিনলং ইয় উলুপস উবলা বনু ই নমার বুন সিন এ উলুপস উসা খ্লম দো ই কিদাক চংকি কি সৌথু বকলা বট ইয়াক জিং খতা জং উই লাসু ই ন কুমতু কা সরকার কলাথুং ইয় ভাইস আডমিরাল কৃষ্ণা স্বামীনাথন কুমু হে সিপাই দুরিয়াও নিউ চিফ অফ দ্য নেভাল স্টাফ বনওয়ান কাতনা কম্পো ইং জংকারি কালায়থু বা ভাইস আডমিরাল স্বামীনাথন উদাংবাদ মিন্তা কুমু ফ্ল্যাগ অফিসার কমান্ডিং অফিসার জংক ওয়েস্টার্ন নেভাল কমান লাবন কুদৌ বা কৃষ্ণা স্বামীনাথন উলা আই কজিং সাকরি কবা কৃপাং ইয়াকি মিন্তা লাসা ফৌস নাম ই এ রেঙ্কাত বা কজিং সম্ফাং জিলিউ হা কচিং ত্রেকাম কবুত ত্রেকাম বা কচিং পিয়া ইক কিব্রিউ হাকলেন কি কাম বকংসান হাকা কেনহুন সিপাই দুরিও জং কারি ইন্ডিয়া উনি উহে সিপাই উনি বুজলি হাক চাকা জং আডমিরাল দিনেশ কুমার ত্রিপাঠি উবনস সংথাত ন হাকা লাইফ হই তরে উজমাং মেন্টাউ স্নেম কাশিলং লাজং ফুটবল ক্লাব কালাদন হাপেন গজিং এ বনরা ইয়াক নাম লাডু হা কিন নিংকং এ হা ক ইন্ডিয়ান ফুটবল লিগ বালাপিনিয়া ডাক এ আই এফ এফ হারিয়ন বা কালায়াত মাসিগোল পার্সা ইয়াক শ্রীনিদি দাকান ফুটবল ক্লাব হা কিং এলাকা কবলং হিলেন কিং উবলাই হা হাইদ্রাবাদ